হে মাধব, মায়া দে মালিক, মায়া দে সাই, মায়া দে পতি, হাম এসে তু এস। সাধসঙ্গ তো ধ্যান দেন। হুম, ইথে পরমাত্মা কেহো জে হ্যায় তে আসি কেহো জে হ্যায়, সদগুরু কহ রহে নে হাম এসে তু এসা, হাম পাপী তুম পাপ খন।